0: তবে তহমত দর্পা ফেকার এই বিস্তার দর্পা প্রতিনিধি তথা নবীকরণ গড়ে সম্বন্ধে সূচনা
1: যাতায়াত ব্যবস্থা কার্যালয় না দর্পা ভে স্থানীয় তহমা হস্তান্তরণ ভেকা ই রিক্সা পুনঃ যাতায়াত ব্যবস্থা কার্যালয় না দর্পা গদা এটি কার্যালয় জারি করে সকল বিলবুট ভেঙা

0: কটিমা বৈশাখ লাগো জানাই না বাছা ক্ষীর পরখলি আওলা
1: হইনা এই কথা গীত গাউদি কোথায়।

0: টেলিজন জিও রেডিও নেটওয়ার্ক আহিলে বিহানকু নৌ বজো
1: ইয়ে সময় কিষান পাই প্রডক্ট প্রালিকো হো
0: রাষ্ট্রকু সান কিষান
1: আ কমপ্লিট ফাইটিং সলিউশনস।

0: নাগরিক সাহিত্য কক্ষের সঞ্চালন হয়েছেন বিশ্ব সময় আদালত সেবা গ্রহণ মহানুভাবর ইয়াতক ব্যবস্থা কারিবাদ প্রবাহ সেবা প্রাপ্তিক সহজীকরণ লাগে নাগরিক সাহিত্য কক্ষে সঞ্চালন করিয়ে উক্ত কক্ষবাদ নিঃশুল্ক সেবা প্রাপ্ত সেবা প্রাপ্তিক লাগে নাগরিক সাহিত্য কক্ষ বা সম্পর্ক রাখা অনুরোধ করেন সেবা প্রাপ্তি কক্ষ প্রলোভন নগরী আপনার সেবা নিম হার্দিক অপিল করছেন সেবা প্রাপ্তি রাষ্ট্রসুনি অধিকার কারণী প্রমুখ সম্পর্ক কোশী প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর ইউনি হিংসাবাট বচাও বচাও লঞ্চনী হিংসা সামাজিক অপরাধ হো বালবালিকা লঞ্চনী হিংসা ঝুঁকিমা হুম সক্ষম হিংসা ছিমেকি আসন্ত সাথী ভাই পরিচিত নাতিবার প্রসূতিবাট হুম সক্ষম অভিভাবকলে আপনার ছোড়াছুড়ি ব্যবহার খেয়াল রাখ বালবালিকা চাল চলন পানী বেহরা অস্বাভাবিক পরিবর্তন আয়ক হুম সক্ষম তিস্তি পাইলে উনিহর সঙ্গে তৎকাল কুড়া করাও বালবালিকা সঙ্গে নিয়মিত সম্পাদ করাও
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কোশী প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ
0: ইউনি হিংসাবাট বচাও বচাও লঞ্চনী হিংসা সামাজিক অপরাধ হো বালবালিকা লঞ্চনী হিংসা ঝুঁকিমা হুম সক্ষম হিংসা ছিমেকি আসন্ত সাথী ভাই পরিচিত নাতিবার প্রসূতিবাট হুম সক্ষম অভিভাবকলে আপনার ছোড়াছুড়ি ব্যবহার খেয়াল রাখ বালবালিকা চাল চলন পানি বেহরা অস্বাভাবিক পরিবর্তন আয়ক হুম সক্ষম কিস্তি পাইলে উনিহর সঙ্গে তৎকাল কুড়া করাও বালবালিকা সঙ্গে নিয়মিত সম্পাদ করাও
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কোশী প্রদেশ দ্বারা জনহিত।